আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, 30শে শ্রাবণ, 1948 শকাব্দ, 21শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 3রা ভাদ্র, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 200

97.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:16 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:02 হয়ে 27 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 33 সেকেন্ড।

0: the 12th BRICS Communications Ministers meeting in Pune today. The meeting will be chaired by Union Communications Minister Jyotiraditya Scindia. It will bring together communications ministers and senior representatives from BRICS member countries to deliberate on strengthening cooperation in information and communication technologies, ICTs, digital transformation, innovation and resilient digital infrastructure. The theme of the meeting is Innovate, Cooperate and Transform ICT for a resilient future. The event will provide a platform for BRICS member countries to exchange views on emerging technologies, digital public infrastructure, future networks, cybersecurity, capacity building, and inclusive digital connectivity. Union Cabinet has approved the establishment of a bench of Jammu and Kashmir High Court in Ladakh. Union Home Minister Amit Shah disclosed this in a social media post. Mr. Shah said that the decision will significantly enhance access to justice for citizens living in remote areas of Ladakh by reducing the time required to avail themselves of the legal services they are entitled to. He added that government is fully committed to the all-round development of Ladakh and to ensuring constitutional safeguards. National Testing Agency NTA has said that its Answer Key Challenge system is designed to be fair to all students and rejected concerns about it being expensive. An NTA Answer Key Challenge is an online process where candidates who take an exam like JEE Main, NEET and or UGC NET can object to errors in the provisional answer key. In a social media post, NTA said if even a single candidate challenges a question and the subject experts accept the challenge, the revised answer key applies to every candidate who wrote the exam. It said the fee is charged for challenging an answer to discourage frivolous challenges and it is refunded if the challenge turns out to be right. NTA said 200 rupees per question is refunded to the candidate whose challenge is upheld. The agency said the fee exists to discourage frivolous challenges, not to profit from genuine ones. It said an accurate challenge from any candidate can correct the record for lakhs of others. The Supreme Court has constituted a 5-member high-powered inquiry committee headed by former top court judge Justice R. Subhash Reddy, HPEC, to independently examine allegations of violence during the student demonstrations held at Jantar Mantar in New Delhi and other locations across the country last month. And in badminton, Indian shuttlers will be in action today in the men's and women's doubles quarterfinals at the BWF World Championships 2026 in New Delhi. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে পাট পচানোর উন্নত প্রযুক্তি বিষয়ে বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। 6:40 আপনার স্বাস্থ্য থাকছে কথিকা, খাবার থেকে ক্যান্সার বলবেন ডাক্তার পৌলমী বসু। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ইপ্সিতা দে। 8:00 জানা অজানায় থাকছে কথিকা, আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময় হার্টের নানা সমস্যা ও রোগীর পরিচর্যা বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা থাকছে গান্ধীজির রচনা থেকে পাঠ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মালিনী মুখোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনা দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণা চক্রবর্তী। বেলা 12:00 নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস। 12:15 লোকগীতি পরিবেশন করবেন অমিত গুহ। 12:35 উনজমির দুন ফসল অনুষ্ঠানে ধান চাষে যন্ত্রের ব্যবহার বিষয়ে ডক্টর নিবেদ

সীতা মণ্ডল বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা একটায় গীতিকা, একটা পেজে ৪৫ মিনিটে লাইভ অনুষ্ঠান মহিলা মহল, বিষয় কাজের খোঁজে উপস্থাপনা অনিন্দিতা মল্লিক। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সেবন্তী ভট্টাচার্য। দুটো বেজে ৩০ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি পরিবেশন করবেন অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি সাহিত্য আলোচনা অনুষ্ঠানের প্রবণতা বিষয়ে আলাপচারিতায় মালতি হেমব্রম, লালচাঁদ সোরেন ও সুলতান সোরেন। সবশেষে লোকগীতি পরিবেশন করবেন গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা শুভজিৎ সরকার। ৫টা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে আলোচনা, অংশগ্রহণে বেথুন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা হেনা রায় মণ্ডল এবং দুই শিক্ষার্থী। ৬টা বেজে ৫টায় সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন সুবোধ চন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। ৬টা ১৫য় সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে কথিকা, সাঁওতাল রমণীদের বর্তমান অবস্থা, বলবেন সোহাগী হেমব্রম। তারপর লোকগীতি পরিবেশন করবেন স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দ, সুনীল কুমার সোরেন এবং মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর অনুষ্ঠানে দুটি সাক্ষাৎকার, প্রথমে নারকেল ও সুপারির চারা তৈরি করে রোজগারের সহজ উপায় বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার, এরপর পেঁপে চাষ লাভজনক চাষ বিষয়ে কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার। দুটি সাক্ষাৎকারই নিয়েছেন সুব্রত চক্রবর্তী। ৭টা বেজে ৩০ মিনিটে সমীক্ষা, শিরোনাম জলের মতো সহজ, বলেছেন সুজিত ভট্টাচার্য। ৮টায় নাটক দেশবন্ধু রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মালিনী মুখোপাধ্যায়। ৯টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত নন্দিতা রায়ের কণ্ঠে, ৯টা ৪৫ নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস, ১০টায় বাংলা ছায়াছবির গান। ১০টা বেজে ৩০ মিনিটে শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শ্রাবণী মণ্ডল, ১০টা ৫০ লোকগীতি শিল্পী অমিত গুহ। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা, প্রথম অধিবেশনে সকাল ৬টা ১৫য় সুবদ্ধ সঙ্গীত, খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। ৬টা ২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঈশিতা দে, ৬টা ৩৫ ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস, শুনবেন ২০৯তম পর্ব। ৬টা ৪৫ ভক্তিগীতি শিল্পী অনিতা বন্দ্যোপাধ্যায়, ৭টা ১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। ৮টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে, ৮টা ৪৫ পুরাতনী গান পরিবেশন করবেন শ্রাবণী মণ্ডল, ৯টায় লোকগীতি শিল্পী অমিত গুহ, ৯টা বেজে ১০ রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, ১০টা বেজে ১৫ মিনিটে আঞ্জুমান উপস্থাপনা তালাত সালাহউদ্দিন, ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তানন্দী, ১২টায় সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার, ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তানন্দী, ১টা বেজে ১০ পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় সংযুক্তানন্দী। ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টা ১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা রায়, ৫টা বেজে ২০ মিনিটে উর্বশী উপস্থাপনা দেবিকা গুপ্তা, ৬টা ১০ হিন্দি অনুষ্ঠান বার্তা বলবেন দেবিকা গুপ্তা, ৬টা ৩০ গুল গুলশান উপস্থাপনা দেবিকা গুপ্তা, ৭টা বেজে ১০ নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে, ৭টা ৩০ দর্পণ উপস্থাপনা দেবিকা গুপ্তা, ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান, ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অঙ্কিতা সেন, ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন
আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আজকের অনুষ্ঠান সূচি। এখন সুবদ্ধ সঙ্গীত। আহির ভৈরব এবং বিলাসখানি টোরির আগে খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে।

আহির ভৈরব এবং বিলাসখানি টৌরির আগে খেয়াল শুনলেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঈশিতা দে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন ঈপ্সিতা দের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 209তম পর্ব। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুনবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি অনিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? ঘুম ঘুম চোখে আস্তে আস্তে উঠে পড়তে হচ্ছে কি, তাই তো? তবে আজকের দিনটা একটু কষ্ট করলেই তারপর দুদিন কিন্তু ছুটি, আর ক্যালেন্ডার বলছে আগামী সপ্তাহেও কিন্তু বেশ কিছু ছুটি আছে। সপ্তাহের একদম শেষ দিনে অর্থাৎ শুক্রবার 21 আগস্ট ঘড়ির কাঁটার সময় অনুযায়ী এখন ঠিক 7:11:57 আর আমি সঞ্জিতা নিয়ে চলে এসেছি তোমাদের সবার প্রিয় যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। সময় কত দ্রুত পার হয়ে যায়, তাই না? মনে হয় যেন এই তো 2026 বছরটা শুরু হলো, ইতিমধ্যেই আবার 8 মাস পার হয়ে গেল। সময় যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। একটা একটা বছরের সাথে সাথে আমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, একটু একটু করে আমাদের বয়স বাড়ছে, আস্তে আস্তে আমরা বার্ধক্যের দিকে এগোব। আর আজকের অনুষ্ঠানের বিষয়টাও কিন্তু তাদেরকে নিয়ে, যারা আজ হয়তো

ধীরে হাঁটেন, কথা বলার সময় একটু বেশি সময় নেন। আগের মতো সব কিছু আর মনে রাখতে পারেন না, হয়তো চোখে চশমা লাগে, কানে আগের মতো পরিষ্কার শুনতে পান না। কিন্তু তারা তো প্রথম থেকে এরকম ছিলেন না। আমাদের পরিবারে থাকা এমন একটি মানুষই হয়তো আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আর আজ তার নিজের হাঁটার জন্যই লাঠির প্রয়োজন হয়। আজকের অনুষ্ঠান এই মানুষগুলোকে নিয়েই। চলো তাহলে শুরু করা যাক একটা সুন্দর গানের মধ্যে দিয়ে।

ফিরে এলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি সুন্দর গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। আজ 21শে আগস্ট, এই দিনটি বিভিন্ন দেশে সিনিয়র সিটিজেন্স ডে হিসেবে পালিত হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হল প্রবীণ মানুষদের অবদানকে সম্মান করা এবং তাদের স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক অবস্থার বিষয়ে সচেতনতা তৈরি করা। 1988 সালে

0: মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান 21 আগস্টকে ন্যাশনাল সিনিয়র সিটিজেন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, জাতিসংঘের আনুষ্ঠানিক ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস পালিত হয় প্রতি বছর 1 অক্টোবর। কিন্তু দিন যেটাই হোক, প্রশ্নটা কিন্তু একই, আমরা কি আমাদের প্রবীণ মানুষদের যথেষ্ট সম্মান দিচ্ছি? আজকের সুপ্রভাতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। তবে সিনিয়র সিটিজেন্স ডে ছাড়াও আজকের দিনটির আরও কিছু বিশেষত্ব আছে, চলো তাহলে শুনে নেওয়া যাক আজ এই দিনে।
1: আজ এই দিনে

1908 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পরমনাথ ভাদুড়ী, ভারতীয় বাঙালি বিজ্ঞানী। কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ ছিলেন তিনি। 1911 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন চামেলি বসু, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী। 1921 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রামকুমার চট্টোপাধ্যায়, ভারতীয় গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক। 1973 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সের্গেই ব্রিন রুশ, মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা। 1986 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উসেইন বোল্ট, জামাইকায় জন্মগ্রহণকারী বিখ্যাত দৌড়বিদ। 1978 সালের আজকের দিনে প্রয়াত হন বিনু মানকার, ভারতীয় ক্রিকেটার। 2006 সালের আজকের দিনে প্রয়াত হন ওস্তাদ বিসমিল্লা খান সাহেব, ভারতীয় সানাই বাদক। এছাড়াও আজকের দিনটি সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি আন্তর্জাতিক দিবস এবং বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালিত হয়।

শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলির কথা। ফিরে তো অবশ্যই আসব অনুষ্ঠানের মূল বিষয়ে, তবে আমার কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে বন্ধুদের চোখে এখনও একটু ঘুম ঘুম ভাব লেগে আছে, মানে ওই উঠবো উঠবো করেও ঠিক ওঠা যাচ্ছে না। তাহলে তোমাদের জন্য থাকলো এই সুন্দর গানটা, আর গানটা শুনতে শুনতে এবার কিন্তু আস্তে আস্তে উঠে পড়তে হবে।

ফিরে এলাম শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি সুন্দর গানের পর। আর যেমনটা তোমাদের বললাম, আজ আমরা কথা বলবো আমাদের পরিবারের প্রবীণ মানুষগুলো সম্পর্কে। আমাদের সমাজে একটা অদ্ভুত ধারণা ধীরে ধীরে তৈরি হয়েছে, কেউ বয়সে বড় হলেই আমরা ধরে নিই ওর সময় তো শেষ, এখন আর উনি কী করবেন, এখনকার পৃথিবী উনি বুঝবেন না, এই কাজটা তরুণদের করতে দিন। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই, বয়স বাড়া আর মানুষের মূল্য কমে যাওয়া এই দুটো জিনিস একেবারেই এক নয়। একজন মানুষ যখন 60, 70 বা 80 বছরে পৌঁছান, তখন তার জীবনের অভিজ্ঞতার ভাণ্ডারও অনেক বড় হয়। তিনি হয়তো আজকের প্রযুক্তি জানেন না, হয়তো স্মার্টফোনের সব অ্যাপ চালাতে পারেন না, কিন্তু তিনি এমন একটা সময় দেখেছেন যখন জীবন ছিল অনেক ধীর। তিনি দেখেছেন অভাব, দেখেছেন সংগ্রাম, দেখেছেন যুদ্ধ, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন। তিনি জানেন কিভাবে অল্প দিয়ে সংসার চালাতে হয়, কিভাবে কঠিন সময় পরিবারের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষকে ধরে রাখতে হয়, কিভাবে সম্পর্ককে সময় দিতে হয়। আর তাই একজন প্রবীণ মানুষ শুধু একজন বৃদ্ধ নন, তিনি আসলে একটি জীবন্ত ইতিহাস, একটি পরিবারের স্মৃতি, একটি সমাজের অভিজ্ঞতা, একটি প্রজন্মের সঙ্গে আরেকটি প্রজন্মের সেতু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। 2019 সালে বিশ্বে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় 100 কোটি। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী 2030 সালের মধ্যে এই সংখ্যা প্রায় 140 কোটি হবে, আর 2050 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 210 কোটি। অর্থাৎ আজকের পৃথিবীতে প্রবীণ মানুষের সংখ্যা শুধু বাড়ছেই না, অত্যন্ত দ্রুত বাড়ছে, এবং 2050 সালের মধ্যে 60 বছরের বেশি বয়সী মানুষের প্রায় 80% বসবাস করবেন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, প্রবীণদের বিষয়টি শুধু পরিবারের বিষয় নয়, এটা আগামী দিনের সমাজের বড় একটি বিষয়। স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, বাড়িগুলো কেমন হবে, রাস্তা কেমন হবে, গণপরিবহন কেমন হবে, হাসপাতালে প্রবীণদের জন্য কি ব্যবস্থা থাকবে, ডিজিটাল পরিষেবা তারা কিভাবে ব্যবহার করবেন, তাদের অর্থনৈতিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, এই প্রশ্নগুলো আমাদের এখন থেকেই ভাবতে হবে। ফিরে আসবো আবারও গল্পে, তবে এখন শুনে নেব এই গানটি।

ফিরে এলাম শিল্পী অনুপম রায়ের কণ্ঠে একটি গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। গানের আগে তোমাদের বলছিলাম যে আমাদের সমাজ ধীরে ধীরে কিভাবে বদলে যাচ্ছে। আমাদের দেশ ভারতও এই পরিবর্তনের বাইরে নয়। ভারতে সাধারণত 60 বছর বা তার বেশি বয়সী মানুষকে প্রবীণ বা এল্ডারলি হিসেবে বিবেচনা করা হয়। প্রতি 5 জন মানুষের মধ্যে প্রায় 1 জন প্রবীণ। প্রবীণদের বিষয়টি শুধুই তাদের নয়, এটা আমাদের প্রত্যেকেরই বিষয়। কারণ আজ যে মানুষটি তরুণ কাল তিনিও প্রবীণ হবেন। আজ যে বাবা মাকে আমরা দেখছি একদিন তাদের জায়গায় আমরাও দাঁড়াব। বৃদ্ধ হওয়া কিন্তু কোনো রোগ নয়, এজিং বা বার্ধক্য জীবনের স্বাভাবিক একটি অংশ। হ্যাঁ, বয়সের সঙ্গে শরীরে কিছু পরিবর্তন আসে, দৃষ্টিশক্তি কমতে পারে, শ্রবণ শক্তি কমতে পারে, হাড় দুর্বল হতে পারে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়তে পারে। কিন্তু একজন মানুষ 60 বা 70 বছর বয়সী হলেই তিনি অসুস্থ এমনটা কিন্তু একেবারেই নয়। WHO বয়স বলছে, বয়স বাড়ার অভিজ্ঞতা প্রত্যেক মানুষের ক্ষেত্রে একরকম হয় না। মানুষের শারীরিক সক্ষমতা, মানসিক অবস্থা এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতার মধ্যে অনেক বৈচিত্র্য থাকে। কেউ 75 বছর বয়সেও নিজের কাজ নিজে করেন, কেউ আবার 65 বছর বয়সেই অন্যের সাহায্যের প্রয়োজন অনুভব করেন। তাই প্রবীণ মানুষদের নিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা।

হলো বয়স হয়েছে মানেই অসহায়। না, তাদের প্রয়োজন হতে পারে সহায়তার, কিন্তু তাদের প্রয়োজন সম্মানেরও। বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রায় যে সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় সেটা হলো একাকিত্বের সমস্যা। অবশ্য শুধু বয়স্কদের বললেই ভুল হবে, আজকের সমাজে একটা ছোট শিশু থেকে একজন বয়স্ক লোক অনেকেই কিন্তু একাকিত্বে ভুগছেন। একাকিত্ব কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। একজন প্রবীণ মানুষ সারাদিন বাড়িতে থাকতে পারেন, বাড়িতে হয়তো অনেক মানুষও আছে, কিন্তু তবুও তিনি একা হতে পারেন। কিভাবে? কারণ কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তার গল্প শোনে না, কেউ জিজ্ঞাসা করে না যে কেমন আছো, ওষুধ খেয়েছো কি না। আবার আমরা অনেক সময় এমনটাও ভাবি যে প্রবীণ মানুষদের প্রয়োজন শুধু খাবার আর ওষুধ। আসলে তাদের আরও একটি জিনিস ভীষণ প্রয়োজন, মানুষের সঙ্গ। তার সাথে 10 মিনিট কথা বলা, তার পুরনো গল্প শোনা, তার জীবনের অভিজ্ঞতা জানতে চাওয়া, তার মতামত নেওয়া, এই ছোট ছোট বিষয়গুলো একজন প্রবীণ মানুষের কাছে অনেক বড় হয়ে উঠতে পারে। আবারও ফিরব গল্পে, তবে এখন শুনে নেব এই গানটি।

ফিরে এলাম আবারও গল্পে। আর আজ আমরা কথা বলছি সেই মানুষগুলোকে নিয়ে যারা আমাদের প্রত্যেকের জীবনেই আছেন। তাদের কথা হয়তো আমরা রোজ মনেও করি না, তাদেরকে হয়তো সেভাবে সময় দিয়ে উঠতে পারি না। কথা বলছি সেই সব বয়স্ক মানুষদের নিয়ে যারা এক সময় হয়তো আমাদের জীবনের বহু জিনিসে সহায়তা করেছেন, কিন্তু আজ বয়সের ভারে তারা অনেকটাই দুর্বল। প্রবীণদের জীবনের আরেকটি ভয়ঙ্কর সমস্যা হল এল্ডার অ্যাবিউজ, অর্থাৎ প্রবীণদের ওপর নির্যাতন। নির্যাতন মানে কিন্তু শুধুই মারধর নয়, অবহেলাও নির্যাতন হতে পারে, অপমান করা নির্যাতন হতে পারে, তাদের সম্পত্তি বা অর্থ জোর করে নিয়ে নেওয়া হতে পারে আর্থিক নির্যাতন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা না করানো অবহেলার মধ্যে পড়ে, বারবার তাকে দোষারোপ করা যে আপনি কিছুই বোঝেন না, আপনার আর কি দরকার, আপনি চুপ করে থাকুন, এগুলো একজন মানুষের আত্মসম্মানকে আঘাত করে। প্রবীণ মানুষদেরও কিন্তু অধিকার আছে সম্মানের সঙ্গে বাঁচার, নিজের সিদ্ধান্তে নিজে অংশ নেওয়ার, নিজের সম্পদ ও অর্থের নিরাপত্তা পাওয়ার, স্বাস্থ্য সেবা পাওয়ার, পরিবারের ভালোবাসা পাওয়ার, সমাজে অংশগ্রহণ করার। বয়স কখনো মানুষের অধিকার কেড়ে নেয় না। প্রবীণদের মধ্যে যারা নারী অর্থাৎ প্রবীণা, তাদের সমস্যার দিকটিও আলাদা করে দেখা প্রয়োজন। অনেক নারী জীবনের বড় অংশ পরিবার ও সন্তানের জন্য ব্যয় করেন, কিন্তু বয়স বাড়ার পরে তাদের অনেকেই অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। স্বামী মারা গেলে অনেকেই একা হয়ে পড়েন, স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, আয়ের উৎস থাকে না, সামাজিক নিরাপত্তাও কম থাকে। UNFPA-র ইন্ডিয়া এজিং রিপোর্টে প্রবীণ নারীদের, বিশেষ করে বিধবা ও অত্যন্ত বয়স্ক নারীদের আর্থিক ও সামাজিক দুর্বলতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। তাই প্রবীণ নারীদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি, তাদের শুধু বৃদ্ধা হিসেবে নয়, একজন পূর্ণ মানুষ হিসেবে দেখতে হবে, তাদের মতামত শুনতে হবে, তাদের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। প্রবীণদের স্বাস্থ্য নিয়ে কথা বললে আমরা সাধারণত বলি ওষুধ খাও, ডাক্তারের কাছে যাও, কিন্তু স্বাস্থ্য মানে শুধু রোগ না থাকা নয়, স্বাস্থ্য মানে শরীর ভালো থাকা, মন ভালো থাকা, নিরাপদ থাকা এবং নিজের মতো কিছু করার সুযোগ পাওয়া, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। WHO-র হেলথ এজিং ধারণার মূল কথাই হল শুধু বেশি বছর বেঁচে থাকা নয়, সেই বছরগুলোতে যতটা সম্ভব সুস্থ, স্বাধীন ও অর্থপূর্ণভাবে বেঁচে থাকা। তাই আমাদের বাড়ির প্রবীণ মানুষটির জন্য আমরা কি করতে পারি? খুবই সাধারণ কিছু কাজ, তাকে নিয়মিত হাঁটতে উৎসাহিত করতে পারি, তবে অবশ্যই তার শারীরিক অবস্থা বিবেচনা করে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে সাহায্য করতে পারি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারি, পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারি, তার ঘরটি নিরাপদ রাখতে পারি, বাথরুমে পিচ্ছিল মেঝে পরিষ্কার করে তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারি, রাতে পর্যাপ্ত আলো রাখতে পারি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সঙ্গে কথা বলতে পারি।

ফিরে এলাম নচিকেতার কণ্ঠে একটি গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। যেমনটা তোমাদের বললাম যে আজকের পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। আগে ব্যাংকে যেতে হতো, এখন মোবাইলেই ব্যাংকিং। আগে চিঠি লিখতে হতো, এখন এক মুহূর্তে ভিডিও কল। আগে

আগে দোকানে দোকানে গিয়ে বিল দিতে হতো, এখন কিন্তু কিউআর কোড। আমরা তরুণরা এগুলো খুব সহজে শিখে নিই, কিন্তু প্রবীণদের জন্য অনেক সময় এগুলো কঠিন। তাই তাদের নিয়ে হাসাহাসি নয়, তাদের শেখাতে হবে। ডিজিটাল পৃথিবীতে প্রবীণদের নিরাপদ রাখাও আমাদের দায়িত্ব, বিশেষ করে অনলাইন ফ্রড সম্পর্কে তাদের সচেতন করা দরকার। ওটিপি, পিন, পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য কাউকে না দেওয়ার বিষয়টি বুঝিয়ে বলতে হবে। প্রযুক্তি যেন তাদের জন্য ভয় না হয়, বরং পরিবারের সঙ্গে যোগাযোগের একটি নতুন দরজা হয়ে ওঠে। আজকের দিনে একটা শব্দ খুব বেশি শোনা যায়, জেনারেশন গ্যাপ, অর্থাৎ প্রজন্মের পার্থক্য। বাড়িতে হয়তো দাদু একরকম ভাবেন, বাবা মা আরেক রকম ভাবেন, আমরা আবার আরেক রকম ভাবি, এবং এটাই স্বাভাবিক। কিন্তু পার্থক্য মানেই বিরোধ নয়। একজন তরুণ প্রবীণদের কাছ থেকে শিখতে পারেন, একজন প্রবীণও তরুণদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। তরুণ শেখাতে পারে প্রযুক্তি, প্রবীণ শেখাতে পারেন জীবন। তরুণ শেখাতে পারে নতুন পৃথিবীর নিয়ম, প্রবীণ শেখাতে পারেন পুরনো পৃথিবীর শিক্ষা। এই আদান প্রদানই একটি পরিবারকে শক্তিশালী করে। প্রবীণদের যত্ন শুধু পরিবারের দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব আছে। আমাদের রাস্তা ও ফুটপাত এমন হওয়া দরকার যাতে প্রবীণরা নিরাপদে চলতে পারেন। গণপরিবহনে তাদের জন্য আসন থাকতে হবে, হাসপাতালে তাদের জন্য সহজ পরিষেবা থাকতে হবে, ব্যাংক, সরকারি অফিস এবং অন্যান্য পরিষেবায় তাদের সহায়তা পাওয়ার সুযোগ থাকা দরকার। বয়স্ক মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়া প্রয়োজন। প্রয়োজনে দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যবস্থাও থাকতে হবে। WHO-র উদ্যোগে স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, সামাজিক নিরাপত্তা, বাসস্থান পরিবহন, এই বিষয়গুলির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ একজন প্রবীণ মানুষকে ভালো রাখা মানে শুধু তার জীবন ভালো রাখা নয়, একটি মানবিক সমাজ তৈরি করা। আমরা যারা আজ তরুণ, আমরা কি সবসময় তরুণ থাকব? নিশ্চয় না। সময় আমাদের সবার জন্য একই নিয়মে চলে। আজ আমরা বাবা মায়ের হাত ধরে হাঁটি, একদিন হয়তো আমাদের সন্তান আমাদের হাত ধরে হাঁটবে। আজ আমরা দ্রুত হাঁটি, একদিন হয়তো ধীরে ধীরে হাঁটব। আজ আমরা প্রযুক্তি বুঝছি, একদিন হয়তো নতুন কোনো প্রযুক্তি আমাদের কাছেও কঠিন মনে হবে। তাই প্রবীণ মানুষদের দিকে তাকিয়ে আসলে আমরা আমাদের ভবিষ্যৎকেই দেখতে পাই। তাদের প্রতি আমাদের আচরণই একদিন সমাজ আমাদের সঙ্গে কেমন আচরণ করবে তার একটি প্রতিচ্ছবি। আর যেহেতু প্রবীণদের নিয়ে আলোচনা হচ্ছে, এই ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একটু বদলানো দরকার। এখনকার দিনে বৃদ্ধাবাস বা ওল্ড এজ হোম চারদিকেই দেখা যায়, সেখানে অনেক মানুষই এখন থাকেন, এবং যারা সেখানে থাকেন তাদের সন্তানরা যে সবসময় বাবা মাকে ছেড়ে দিয়ে যায় এমনটা কিন্তু সত্যি নয়। আগের তুলনায় এখন মানুষের জীবনযাত্রা অনেক বদলে গেছে। সন্তানরা চাকরির কারণে অন্য শহরে বা অন্য দেশে থাকেন, স্বামী স্ত্রী দুজনেই কর্মরত, অনেক প্রবীণ মানুষ একা থাকেন, কারো আবার সন্তান নেই, কারো জীবনসঙ্গী মারা গেছেন। এই পরিস্থিতিতে ভালো মানের ওল্ড এজ হোম বা সিনিয়র লিভিং কমিউনিটি অনেক প্রবীণ মানুষের জন্য নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। সেখানে নিরাপদ বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি তো থাকেই, সবচেয়ে বড় যেটা, বাড়িতে একা বসে থাকার পরিবর্তে তারা সেখানে সমবয়সী মানুষের সঙ্গে কথা বলতে পারেন, গল্প করতে পারেন, একসঙ্গে খেতে পারেন, হাঁটতে যেতে পারেন, একজনের জন্মদিনে অন্যরা শুভেচ্ছা জানাতে পারেন, একসঙ্গে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, খেলাধুলা বা বই পড়ার আয়োজন হতে পারে। অর্থাৎ মানসিকভাবে তারা ভালো থাকার সুযোগ পান। প্রবীণ বয়সে ডিপ্রেশন, লোনলিনেস বা সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ, নিজের পছন্দের কাজ এবং সামাজিক অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।
ওল্ড

তোমাদের একটা ছোট গল্প বলি। কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারে জন্মেছিলেন থিম্মাক্কা। জীবনে তার খুব বেশি সুযোগ ছিল না, প্রাতিষ্ঠানিক শিক্ষাও তেমন ছিল না, কিন্তু তার একটা স্বপ্ন ছিল, গাছ লাগানো। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই তো? কিন্তু সেই সাধারণ কাজটাই একসময় তাকে অসাধারণ করে তুলেছিল। তিনি ও তার স্বামী রাস্তার ধারে গাছের চারা লাগাতে শুরু করেন। চারাগুলোকে শুধু লাগিয়েই থেমে যাননি, দূর থেকে জল এনে প্রতিদিন সেগুলোর যত্ন নিতেন। প্রচণ্ড রোদ, বৃষ্টি, অভাব, কোনো কিছুই তাদের থামাতে পারেনি। একটা দুটো করে গাছ বড় হতে লাগলো। তারপর সেই গাছগুলো একদিন রাস্তার পাশে ছায়া দিতে শুরু করলো। যে জায়গাটা একসময় প্রায় নির্জন ছিল, সেখানে তৈরি হলো সবুজের সারি। থিম্মাক্কার লাগানো গাছের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছিল। তার এই অসাধারণ পরিবেশ সেবার জন্য তিনি সালামুরাদা অর্থাৎ গাছের সারি নামে পরিচিত হয়ে ওঠেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? তিনি এই কাজ করেছিলেন কোনো বড় সংস্থা, কোনো বড় অর্থ বা আধুনিক প্রযুক্তির সাহায্যে নয়, তিনি শুরু করেছিলেন নিজের হাত দিয়ে। একজন সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছিলেন সমাজ বদলাতে সবসময় বড় ক্ষমতার প্রয়োজন হয় না। একটি ছোট কাজও যদি ভালোবাসা দিয়ে বছরের পর বছর করে যাওয়া যায়, একদিন সেটাই বিশাল হয়ে উঠতে পারে। বয়স বাড়ার পরও তিনি পরিবেশ নিয়ে কাজ করে গেছেন। তার জীবন আমাদের শেখায়, জীবনে কত বছর বেঁচেছি সেটা বড় কথা নয়, সেই বছরগুলোতে কতটা ভালো কিছু রেখে গেছি সেটাই আসল। তাহলে এই ছিল আজকের সুপ্রভাতের অনুষ্ঠান। ঘড়ির কাঁটা বলছে হাতে সময় একেবারেই কম। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর গানে রাখো যুববাণী। আজকের মতো টাটা।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন শিল্পী শ্রুতি মেধা দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এখন পুরাতনী গান শিল্পী শ্রাবণী মণ্ডল, শিল্পীর নিবেদনে প্রচলিত পুরাতনী গান।

0: এখন প্রচলিত পুরাতনি গান শুনলেন শিল্পী শ্রাবণী মণ্ডল, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন লোকগীতি শিল্পী অমিত গুহ।

0: এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনলেন শিল্পী অমিত গুহ। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা, রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই, এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান, এবং যেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।
0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: generally cloudy sky with a spell of light rainfall today. In hockey, Indian women's team will take on the Netherlands in the first match of the second pool phase of FIH World Cup at Amstel Wien today. The match will start at 9:30 p.m. Indian time. Earlier, India advanced to the second round after playing out a goalless draw against England in the final Pool D match yesterday. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। পশ্চিমবঙ্গ সফরে আজ এক উচ্চ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা শ্রী শাহের। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা তাঁর। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে। আগামী 26 অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক হবে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদীশ কুমারকে। উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে। কমিটিতে শিক্ষা, শিল্প ও প্রশাসনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের রাখা হয়েছে। নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন, IIT খড়গপুরের অধ্যক্ষ অধ্যাপক সুমন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ এবং প্রেসিডেন্সির উপাচার্য অধ্যাপক নির্মাল নারায়ণ চক্রবর্তী এই টাস্ক ফোর্সে আছেন। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স, গবেষণামুখী পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা মতো সিলেবাস তৈরির ক্ষেত্রে এই টাস্ক ফোর্স সাহায্য করবে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির মতো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে কলকাতা পুরসভা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। শহরের হোটেল, রেস্তোরাঁ, পানশালা সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে নিয়মকানুন মেনে ব্যবসা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে একটি যৌথ তদন্তকারী দল। ইতিমধ্যে ট্রেড লাইসেন্স না থাকা এবং অন্যান্য অভিযোগে নিউ মার্কেট ও ধর্মতলা এলাকায় 10টিরও বেশি হোটেল, গেস্ট হাউস বন্ধের নির্দেশ দিয়েছে পুরসভা। পাশাপাশি ফায়ার অডিটের কাজও চলবে বলে জানানো হয়েছে। বীরভূমের তারাপীঠ ও কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গতকাল শিলিগুড়ি শহরের হোটেল রেস্তোরাঁগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আগামী 1 মাস ধরে শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, লজ, শপিং মলে যৌথ পরিদর্শন চলবে বলে তিনি জানান। এদিকে উত্তর চব্বিশ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ের আশেপাশের একাধিক হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। বেশ কিছু ক্ষেত্রে গাফিলতি ধরা পড়েছে বলে জানা গেছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য থেকে এরাজ্যকে সম্পূর্ণ মুক্ত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এজন্য প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া, বিধাননগরের বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিন বসানো শুরু হচ্ছে। এই মেশিনগুলি থেকে 1 টাকার বিনিময়ে পরিবেশ বান্ধব থলে পাওয়া যাবে। পৌর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল জানিয়েছেন, বিশেষ ধরনের এই থলেগুলি তৈরি হচ্ছে ভুট্টা দানা থেকে। এছাড়াও এই ভেন্ডিং মেশিন থেকে প্লাস্টিক বোতলের বিনিময়ে কাপড়ের থলেও পাওয়া যাবে। নদীয়ার কল্যাণী মহাবিদ্যালয়ে গতকাল আয়োজিত হল রোজগার মেলা এবং পাটকল শ্রমিকদের জন্য বিশেষ নিয়োগ শিবির। শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং মেলার উদ্বোধন করেন। প্রায় 500 জন চাকরি প্রার্থী মেলাতে অংশ নিয়েছেন। শ্রমমন্ত্রী বলেন, কর্মসংস্থানের লক্ষ্যেই রোজগার মেলা শুরু হয়েছে। নতুন শিল্প এলে কাজের সুযোগ আরও বাড়বে। রাজ্যে একের পর এক কলকারখানা বন্ধের জন্য আগের সরকারগুলিকে দায়ী করেন তিনি।
2: বিধান চন্দ্র রায় স্বপ্নের নগরী কল্যাণীতে কত ইন্ডাস্ট্রি ছিল, এই 49 বছরের মধ্যে প্রায় সব বন্ধ। ব্যারেকপুর শিল্পাঞ্চল আজ থেকে না, ব্রিটিশ আমল থেকে ওখানে ইন্ডাস্ট্রি ছিল। কোন ওখানকার ফ্যাক্টরি ব্রিটিশরাই বানিয়েছিল, তারপরে খুব সামান্য 2-4টা আপনি ফ্যাক্টরি দেখবেন যেটা বানানো হয়েছে, প্রায় নিশ্চিহ্ন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
1: বীরভূমের মোহাম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের গ্রেপ্তারি এড়াতে করা আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের ইজলাসে গতকাল এই মামলার শুনানি ছিল। আদালত আপাতত পুলিশি তদন্ত এবং পদক্ষেপে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি। সৃজন অভিযান কর্মসূচি পশ্চিমবঙ্গে দলকে শক্তিশালী করতে

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য তথা এই কর্মসূচির পর্যবেক্ষক ভিকার রসুল ওয়ানি মন্তব্য করেছেন। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধানভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে ওয়ানি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে রাজ্যে জেলা, ব্লক ও বুথ স্তরে নেতৃত্ব স্থির করা হবে। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান পেনাল্টি শুট আউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেয়। রবিবার যুব ভারতীতে ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন ভীমপলশ্রী, রাগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে। একটু পরেই অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস।

নজরুলগীতি শুনলেন শ্রুতিমেধা দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন হিন্দি সিয়াচিমের গানের অনুষ্ঠানে শুনবেন ইজাজত ছবির গান আশা ফোনসলের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন ইজাজত ছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনূর্ধ্ব কুড়ি কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের কাজল ধোচাক স্বর্ণপদক জয় করেছেন। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। ইংল্যান্ডের জো রুট অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড করেছেন। আসছি বিস্তারিত খবরে। অনূর্ধ্ব কুড়ি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের 76 কেজি বিভাগে ভারতের কাজল ধোচাক চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় খেতাব জিতলেন তিনি। স্লোভাকিয়ার বাতিস্লাভায় প্রতিযোগিতার ফাইনালে চীনের জিংরু সানকে 7-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেন কাজল।

0: 72 কেজি বিভাগে ভারতের তনু শর্মা ফাইনালে জাপানের চিসাতো ইয়োশিদার বিরুদ্ধে অসাধারণ লড়েও 3-5 ব্যবধানে হেরে রুপো পেয়েছেন। 62 কেজি বিভাগে জাপানের সাকুরা ওনিশির কাছে 2-12 ব্যবধানে হেরে সবিতা রুপো পান। 68 কেজি বিভাগে ভারতের মানসী লাথার ফাইনালে চীনের চেনলিং সং এর মুখোমুখি হবেন, সোনা জয়ের হাতছানি রয়েছে তার সামনে। 59 কেজি বিভাগের রেপচেজের রাউন্ডে ভারতের কোমল স্পেনের রোজা মেলিনা রড্রিগেজের বিরুদ্ধে লড়বেন। এদিকে ভারতের গ্রেকো রোমান কুস্তিগিররা এবারের প্রতিযোগিতায় এখনও কোনো পদক পায়নি। পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্টগুলি আজ শুরু হবে, ফাইনাল রবিবার। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ দুর্দান্ত খেলে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। সেই সঙ্গে তারা মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দেশের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা চীনের চতুর্থ বাছাই জুটি জিয়া ই ফান এবং ঝাংশু শিয়ানকে 16-21, 21-15, 21-13 সেটে পরাজিত করে অঘটন ঘটান। শনিবার সেমিফাইনালে তৃষা ও গায়ত্রী শীর্ষ বাছাই জুটি লিউ শেংশু এবং তান নিং এর মুখোমুখি হবেন। এই জয়ের ফলে তৃষা ও গায়ত্রী বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভারতের দ্বিতীয় মহিলা ডাবলস জুটি হবেন। এর আগে 15 বছর আগে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় জুটি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জালা গাট্টা এবং অশ্বিনী পোনাপ্পা। এই ভারতীয় জুটি জয়ের ফলে 2011 সাল থেকে প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্তত একটি পদক জয়ের যে অসাধারণ ধারাবাহিকতা ভারতের রয়েছে তা অব্যাহত থাকল। এদিকে পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ফিল্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড করেছেন। আজ হেডিংলিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে তৃতীয় দিনে পাকিস্তানের ওপেনিং ব্যাটার আজান আইওয়াসের ক্যাচ ধরে রুট এই নজির গড়েন। এদিন টেস্ট ক্রিকেটে 219তম ক্যাচ ধরে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেকর্ড ভেঙে দেন রুট। স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটে 218টি ক্যাচ ধরেছিলেন। এরপর রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, তিনি 210টি ক্যাচ ধরেছেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে নিয়েছেন 205টি ক্যাচ। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস নিয়েছেন 200টি ক্যাচ। জো রুট এর আগে প্রথম অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 3000 রান পূর্ণ করার রেকর্ড করেন। হেডিংলি টেস্ট শুরু করার আগে রুটের এই নজির গড়ার জন্য 42 রানের প্রয়োজন ছিল। গতকাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই কৃতিত্ব অর্জন করেন রুট। চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু হচ্ছে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল কভেন্ট্রির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আগামীকাল লিগে 5টি ম্যাচ রয়েছে। হাল ম্যানচেস্টার ইউনাইটেড, ইপসুইচ টাউন সান্দারল্যান্ড, এভারটন প্যালেস, নটিংহাম ফরেস্ট লিডস ও ব্রেন্টফোর্ড স্পার্সের বিরুদ্ধে খেলবে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ 2টি ম্যাচ হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা পুলিশ ক্লাব 1-0 গোলে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে কোল ইন্ডিয়া ও পুলিশ এসির খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। মোহামেডান স্পোর্টিং আগামীকাল কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলবে। বারাসত স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টে। মোহামেডান স্পোর্টিং 6 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করেছে। নেদারল্যান্ডের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতার দ্বিতীয় পুলের ম্যাচে ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 9:30। এর আগে গতকাল পুল ডিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি অমীমাংসিত থাকায় ভারত দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুল ই থেকে 2টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় একাধিক খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা। অলিম্পিয়ান ও প্রাক্তন এশিয়ান রূপজয়ী জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিংকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও নাডা ভারতের প্রথম এশিয়ান গেমসে দেশের প্রথম সোনাজয়ী হেপ্টাথলেন স্বপ্না বর্মনকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তিনি 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। খেলার খবর এখন এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন নানা রঙের গান অনুষ্ঠানে প্রথমে রাগ প্রধান গান, শিল্পী বেগম আক্তার।

গান অনুষ্ঠানে এবারে আধুনিক গান লতা মঙ্গেশকর। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন হৃদয়নাথ মঙ্গেশকর।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি? আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠলো, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে।

0: জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রাঁধত আর কি সুন্দরী না গান গাইত। শুনবেন শোনান না,
1: নানা রঙের গান এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রকে উৎসাহিত করতে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি নিয়ে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। আজ সন্ধ্যায় দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধির গতিধারা বজায় রাখতে ভারত ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম তার সরকারের অন্যতম অঙ্গীকার।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো, রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা, লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে আপনি 25 কোড় আবাদী

0: গরিবী সে বাহার নিকালা হ্যাঁ।
1: শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রচলিত উৎপাদন ভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা বা প্রোডাকশন লিঙ্কড পানিশমেন্ট মডেল থেকে সরে এসে ভারত এখন উৎপাদন ভিত্তিক উৎসাহদান বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ মডেল গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, আগে সরকারগুলোর নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে এমনকি মৌলিক চাহিদার জন্য তাদের সরকারের কাছে হাত পাততে হয়। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারগুলো লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল, অথচ তা সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহদান মডেল নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে। শ্রী মোদী বলেন, ভারত সর্বদা অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা বিশ্বাসী। এই কারণেই ভারতের G20 সভাপতিত্বকালে মূল মন্ত্র ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ উল্লেখ করেন যে SSBর আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশ্য 29 একর জমিও হস্তান্তর করা হচ্ছে।
2: আজ সুবে কুছ 29 একর বাকি বাঁচা হ্যায় তো বেঠনে কে সাথি উন্হোনে কাহা হ্যায় 29 একর কা পয়সা ভেজ দো দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহি। মেন আজ ইস মন্থ সে বঙ্গাল কি জনতা কা বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হুঁ কি আপনে एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया है।
1: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে SSBর বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমার পাহাড়ের মতো কঠিন দায়িত্ব SSB পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা কমে প্রায় 9% নেমে এসেছে। বর্তমানে দেশের প্রায় 3/4 ইথানল শস্য থেকে বিশেষত ভুট্টা থেকে উৎপাদিত হচ্ছে। দাম বৃদ্ধির পেছনে প্রত্যাশার তুলনায় কম উৎপাদন, উৎসবের আগে বাড়তি চাহিদা, আবহাওয়াজনিত ক্ষতি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট এবং কিছু চিনিকল ও ব্যবসায়ীর মজুতদারিও দায়ী বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। 62,500 কোটি টাকা বাজেটের এই প্রকল্পটিকে গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। প্রকল্পটির মেয়াদ 5 বছর, অর্থাৎ 2026-27 থেকে 2030-31 আর্থিক বছর পর্যন্ত। MPMS এর দুটি মূল লক্ষ্য রয়েছে, তা হল মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করা এবং ভারতীয় মোবাইল ফোন ব্র্যান্ডগুলোকে সাহায্য করা।
3: Mobile phone production cumulative, which was about 22 lakh crore, will be doubling in this period. It will go up to 40 lakh crore. That's a big, big thing. And as you know, last year, smartphone as a category, as a product, was the largest exported item out of India. That position will be retained. That position will be further strengthened. Electronics manufacturing became the third largest category. That will also get sustained now with all these initiatives.
1: আকাশবাণী খবর শুনছেন। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। বিশেষ করে জাতীয় রাজধানীর পরিস্থিতির ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রোগতাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভীর দ্বারা ছায়াছবির গান। এবারে শুনবেন 1942 লাভ স্টোরি। প্রথম গানটি কুমার শানুর কণ্ঠে, গীতিকার জাবেদ আক্তার, সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

হিন্দি শেয়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন 1942 লাভ স্টোরি শেয়াছবির গান। এবারের গানটি কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন 1942 এর লাভ স্টোরি ছায়াছবির গান। গীতিকার জাবেদ আক্তার, সুর দিয়েছেন রাহুল দেব বর্মন। এবারের গানটি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

হিন্দি চ্যাচবির গানের অনুষ্ঠানে শুনছেন 1942 এর লাভ স্টোরি চ্যাচবির গান। গীতিকার জাবেদ আক্তার, সুর দিয়েছেন রাহুল দেব বর্মন। এবারের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কথায় রাহুল দেব বর্মনের সুরে শুনছেন 1942 লাভ স্টোরি ছায়াছবির গান। শেষ গানটি কুমার শানুর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, আবহাওয়া নিউজ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে ২.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬%, সর্বনিম্ন ৭১%। বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। এবারে অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। ২২শে অগস্ট গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ মিনিটে সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুরবাহার শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বার সিংহ রায় চৌধুরী। ৬:৩৫ রামচরিত মানস ২১০তম পর্ব। ৬:৪৫ ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। ৮:৩০ নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা। ৮:৪৫ লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি। ৯:১০ রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। ১০:১৫ আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম। ১১:০০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। ১২:০০ সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। ১২:২০ ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। ২:৩০ শুনবেন তবলা শিল্পী উজ্জ্বল ভারতী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা। ৫:২০ উর্বশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। সন্ধ্যে ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। ৬:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ। ৭:১০ লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি। ৭:৩০ দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। ৮:৬৬ গান। ৮:১৫ কাহা কাঁসা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। ৯:১৬ স্পটলাইট। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ। ১১:১০ হিন্দি ছায়াছবির গান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬:০০ সুভাষিত অনুষ্ঠানে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি ৬:০৫ ৬:৩০ আজকের চাষবাস, কথিকা, রঙিন মাছের চাষ ও উৎপাদন এ বিষয়ে বলবেন ড গৌরাঙ্গ বিশ্বাস। ৬:৪০ আপনার স্বাস্থ্য, কথিকা, ফুসফুসের ক্যান্সার বলবেন ডাক্তার পৌলমী বসু। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌভিক শাসমল। ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বার সিংহ রায় চৌধুরী। ৮:০০ জানা জানায় কথিকা আশ্চর্য সেই কোয়ান্টাম ফুল বলবেন ডাক্তার অমিতাভ চক্রবর্তী। শুনবেন দ্বিতীয় পর্ব। ৮:০০ তুবড়ি কামান দাগার ইতিবৃত্ত।

অর্চনা বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। আটটা কুড়িতে নজরুলগীতি শিল্পী সুস্মিতা হাজরা, 8:30 সারেঙ্গি শিল্পী উমেশ মিশ্র। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 জেরার চিঠি, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় মনীষা চক্রবর্তী ও দেবার্গো সাহা, 12:00 বাংলার মুখ হুগলি জেলার বাসলা শ্রীরামপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, 1:00 দুই নারী উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান বর্ধিত ধানের পরিচর্যা, বলবেন এ বিষয়ে নিতাই মোদী সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ডুরান্ড কাপ ফাইনাল, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 সাঁওতালি নাটক কসাই কুয়োয়ারি, রচনা হীরালাল সরেন, প্রযোজনা পরিমল হেমব্রম, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনায় গুরুমানি টুডু ও সহশিল্পীরা, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা, সাঁওতালি পত্রিকার বর্তমান অবস্থা, বলবেন বাদল মান্ডি, এরপর লোকগীতি বাবুলাল সরেন, নীলমণি হেমব্রম ও সহশিল্পীরা, 6:38 চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন কিষাণবাণী, মূল জমির পরিচর্যা, জয়দীপ বসু রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, কৃষক ও তার পরিবার, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর চন্দ্রকান্ত ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগত মণ্ডল মল্লিক, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 নাটক দিল্লি চলো, কাহিনী উৎপল দত্ত বেতার নাট্যরূপ সমীর মজুমদার পরিবেশনায় PLT, 9:00 মুখোমুখি হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী সঙ্গীত, শ্রেয়াস নারায়ণন, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন, 11:00 নজরুলগীতি সুস্মিতা হাজরা, 11:10 বাংলা ধ্বনি গান ও ছায়াছবির গান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি, স্টুডিওর ঘুরিতে এখন সময় রাত 12:05 হয়ে 47 সেকেন্ড, জয় হিন্দ।